0: কি জনে সি ফি হে মি খাই কি নি ওং সম ছম বান জন থাং হি চো দং ইউ ইউ মি ই জা গে উ থাই নি নান ইয়ান ইউ জং জু ইম ইউন থং পো থং ফা এ ইয়া হে গে ই থাই থি সে
1: ম দান জি ছং থং ইউ থি দিয়াম হং দং ওয়া ফু নি ইয়া ইউ গং কিউ ফেন ভি সাং দান ছাং গুং পো উ ছাং ফুং ছাং ছি লাই হং দং গং হং দং ছং থং এ ছা পিয়ে নি ইয়া হে থি পিয়ে মিন ছা নে বি ফং গং উ ছাং হে ছো চুং ছি গং হাও ফং ফুং ছাং নি চু হে ছে চুং জং চুং গং কিন প্যাও ইয়ান দু এ ছং ইয়াম জো দা ওয়ে ছেন সে ইয়া সে ফু নে ফং ফু জাই পি সং থাই ও শান ইয়া কিম এ দাও জন সু এ পান জে ও সি পিয়েন সে তু হে থি পিয়ে গাও ওয়ে
0: লে জাই এ দাও নি সি থি সে জা লা দান জি চুং হা লা শিন সং থং গং দং হন থা ছং নান মো এ সেন থং গাম সু হা কি তু থি কে ইউ মি তা জি গা জু ই কি ফিন হা এ দং গিন থা ফু বে হন থা কে ছং নান মো হয় ছং খং সে জি হং হে ইউ মি চা উ থং এ ইয়া